0: Μίνα ένα, Αχνές δε Λέσλα, μη εάρχη, ράδιο, δε Λιόν, αλλά Φρίδα, γιάζω να μπεκόησι, ένουμ άρχη του.
1: Metal alasmo bi odi Alphonse Willingen en mi hoop taki wetan archi Radio de Leon. Luisteraars, stontje Radio Odyssey. Want na one things belangrijk zijn in zo'n afvanoudu. Dat dat kun abo eis ting. Un kan taken overal. Na ons man ook aan tak. Hey, we stop you of zo. Un abo eis zijn en dat belangrijk in a communicatie.